ଆକାଶବାଣୀ କଟକ। ଆଜି ଶନିବାର 1948 ଶତାବ୍ଦ ଆଷାଢ଼ ମାସ 27 ଦିନ, ଇଂରାଜୀ 2026 ମସିହା ଜୁଲାଇ ମାସ 18 ତାରିଖ। ସମୟ ବର୍ତ୍ତମାନ ସକାଳ 5:58:30। ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନଙ୍କୁ ସୁପ୍ରଭାତ ଜଣାଇ ଆରମ୍ଭ କରୁଛୁ ଆଜିର ଅଧିବେଶନ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେଉଛି 308.6 মিটার তথা 972 কিলোহর্জ যোগে। এই কার্যক্রম দূরদর্শনর ডিটিএচ ওড়িয়া এবং নিউজ অন এআইআর আপ যোগে মধ্য প্রচারিত হচ্ছে।

0: বৈষ্ণববাণী, অচ্যুতানন্দ দাস, স্নেহলতা মহান্তি এবং পুরাতন রচনা আলেখ্য ডক্টর কিশোর মহান্তি, উপস্থাপনা বর্ষা পটনায়ক।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

উড়ুথিবা পাতকি পাতক হরা পতিত পাবন নেতরে আখি পখাড়ন্তু জীবন আউবাগে হুইচিব আজ্ঞা মানে পরিপূর্ণ সার্থকতার অনাহত পাটনারে পহঞ্চিবাকু আউ বেশি বেড় লাগিব নাহিঁ, ক্ষেত্র যিবা সবু ফল মিলিযিব। এ ক্ষেত্র কণ সাধারণ ক্ষেত্র, এহা পরা পুরুষোত্তম ক্ষেত্র। স্বয়ং শ্রী জগন্নাথ মহাপ্রভু যে লোকমানঙ্ক বিচাররে আউ বেদর মান্যতারে পুরুষোত্তম নামরে পরিচিত, সেই এ ক্ষেত্রর অধিষ্ঠাতা দেবতা। এ ক্ষেত্রকু নেই কেতে জনশ্রুতি, কেতে কিম্বদন্তি, কহি বসিলে পোথায় হেব, কহিব বা কিয়ে, কহিবা পাইঁ সামর্থ্য অছিবা কাহার, কাহিঁ কেউ পুরাণ যুগর কথা। উগ্র তপা মহর্ষি কণ্ডু কেজাণি কাহিঁকি সেদিন বেশি অবসন্ন দিশুলে, যাহাঙ্ক তেজ একদা থিলা আউটা হইথিবা সুনা পরি অত্যন্ত উজ্জ্বল, সে কিন্তু কেজাণি কাহিঁকি অত্যন্ত দুর্বল আউ জীর্ণ শীর্ণ হই যাউথিলে। আশ্রমর অন্তেবাসীগণ মহর্ষিঙ্কর এ ভগ্ন স্বাস্থ্য নেইথিলে অত্যন্ত চিন্তিত, নানা আড়র নানা চিন্তা সমস্তঙ্ক মনকু আসুথিলা, হেলে কেহি এহার কূল কিনারা পাউনথিলে। কাহিঁকি আপন এতে দুর্বল দিশুছন্তি পরম পূজ্য গুরুদেব? আশ্রমর সবুঠারু বয়স্ক তথা বিনীত অন্তেবাসী সাহস সঞ্চয় করি মহর্ষি কণ্ডুঙ্কু প্রশ্ন করুথিলে, শারীরিক না মানসিক কেউ স্তরে আপন দুঃখী, এবং এহার নিরাকরণ পাই আমি কণ করিবু, দয়া করি উপদেশ দিয়ন্তু আমকু। প্রিয় শিষ্যঙ্ক এ নিবেদনরে মুহূর্তে নীরব হইগলে মহর্ষি কণ্ডু, কণ্ঠস্বরকু যথাসম্ভব কোমল করি কহিলে, মু অদ্যাবধি এহার কারণ জাণিপারি নাহিঁ বৎস, তারি পাইঁ তো মু অনুসন্ধানরত, জ্ঞাতসারে এপরি কিছি মু অপকর্ম করি নাহিঁ যাহা মো চিত্তপ্রীতিকু এপরি বিষাদময় করিব, তেবে কাহিঁকি মোর এ সূচনা তা মু নিজে মধ্য জানে না। বিফলতারে সতে যেমিতি খণ্ড খণ্ড হই ভাঙ্গি পড়ুলে মহর্ষি কণ্ডু, মোর কণ তেবে এ অনাকাঙ্ক্ষিত শরীর পীড়ারু মুক্তি নাহিঁ, নিজকু নিজে প্রশ্ন করুলে সে, মাত্র কৌণসি উত্তর খুঁজি পাউনথিলে। তুমে তুম দুর্বল স্বাস্থ্য পাই বহু চিন্তিত না বৎস? খুব পাখরু এই কথা তাঙ্ক পাখকু পহরি আসুথিলা, বর্ষা দিনিয়া আঞ্জুলায় কেতকি পখড়া শীতল পবন পরি সে স্বর থিলা খুব প্রীতিপ্রদ, তেবে এঠারে তুমি নিজ স্বাস্থ্য ফেরি পাইবনি বৎস, তুমকু দূর দক্ষিণ পথকু গতি করিবাকু হেব, শেষরে সমুদ্রর তটদেশরে দেখিব এক বালুকা কীর্ণ নীল পর্বত, সেই পবিত্র স্থলরে তপস্যা কলে তুম স্বাস্থ্য আগঠারু অধিক আকর্ষণীয় হয়ে উঠিব। কাল বিলম্ব ন করে মহর্ষি কণ্ডু দণ্ড কমণ্ডলু ধরি নীলাচল উদ্দেশ্যরে যাত্রা আরম্ভ করিদেলে। দীর্ঘ পথ অতিক্রম পরে দক্ষিণ সমুদ্র কূলরে নীল পর্বত দৃষ্টি পথারূঢ় হেলা তাঙ্কর, সেই পাবন ক্ষেত্রে আরম্ভ কলে দীর্ঘকাল তপস্যা। ঘোর তপশ্চর্যারে ক্রমে ক্রমে আপনাকু বিলীন করিদেলে সে, ধীরে ধীরে তাঙ্কর মনরে অপূর্ব প্রশান্তি পুরি উঠিলা, শিথিলিত দুর্বল অঙ্গ ক্রমে পরিপূর্ণ দিছিলা, ক্ষেত্রর দিব্য মহিমারে ভাবফোড়া ঋষি বিভোর হয়ে উঠিল।

শ্রোতা বন্ধু, আপনার অঞ্চলের অনুষ্ঠিত হওয়া ধার্মিক, সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম তথা সাহিত্য সভা সম্পর্কের সূচনা আপনার আমার এই কার্যক্রম প্রভাত পরিক্রমার। এথিপাই কার্যক্রমের যথেষ্ট পূর্বরু আম পাখক সূচনা পঠান্তু। বেলে বেলে দেখা যাচ্ছে কার্যক্রমের সূচনা আম পাখানে বিলম্বরে পৌঁছিবা কারণর আমি সেসবুক ঠিক সময় কার্যক্রমের সামিল করে পারুন। তেমন আমি বারম্বার গুরুত্বর সহ কুছু আপনার কার্যক্রমের সূচনা যথেষ্ট পূর্বরু পঠান্তু। আমাকে চিঠি লিখবার ঠিকনা প্রভাত পরিক্রমা কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক পিন 7531001।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষ হলা কার্যক্রম চির সবুজ। আজি থ্রি শুনুলে কতটি পল্লীগীত, ଶିଳ୍ପୀ ଥିଲେ ଦିବାକର ମହାନ୍ତି। ଶିଳ୍ପୀ ପଲ୍ଲୀଗୀତ ଗାଇଥିଲେ ପୁରାତନ ରଚନାରୁ। ସ୍ୱର ସଂଯୋଜନ ଏବଂ ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା କରିଥିଲେ ଓମ୍ ପ୍ରକାଶ ମହାନ୍ତି।
0: ଆଚ୍ଛା ଦାସବାବୁ, ଆପଣଙ୍କ ଘରଟା 1970 ତିଆରି ହୋଇଥିଲା, ରାଇଟ୍? ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି?
1: ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି, ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଉପରେ
2: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢ଼ି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ୍ ସିମେଣ୍ଟ, 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳ ଦୁଆ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ, ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কাস্টমার কেয়ার তরফরু ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হৈ যিবো, এই লিংক পৰথি এপিকে ডাউনলোড কৰি নিয়ন্তু।
4: ঠিক লাগুনি, স্ক্যাম বি হৈ পাৰে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: দাদা ঝিয়ারি নুহে আমার রিলেশনশিপটা প্রোহিবিটেড রিলেশনশিপ নুহে এটা গোটে আফর্মেশন আপনার দেবে তারপরে আউ গোটে আছে আপনার ধর ডিভোর্সি মহিলা সে জনক বাহাবাকে চাউছেন আউ জন কি জন ডিভোর্সি ব্যক্তি জন মহিলা কত তা তাকে ডিভোর্স সার্টিফিকেটটা বি দেবে ম্যারেজ পঞ্জিকরণ দুইটা অ্যাক্ট অনুসার বি হেই পারিবো গোটে হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসার হেই পারিবো যোটি স্বামী স্ত্রী দুজন যাক হিন্দু সেমানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে করে পারিবে ধর অলগা জাতির অছন্তি সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে কি জনে জনে ভারতীয় জনে বাহার নাগরিক তাকো ভিতরে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে হেই পারিবো আপন মানে ফর্ম সাবমিট করিবে ফর্ম র সবতক ডকুমেন্টস সে আপন দেইথিবে যাহা যাহা কাগজ সেটা সব ভেরিফাই হবো ভেরিফিকেশন পরে আপনকু গোটে ডেট দিয়াযিব এটা গোটে সরল প্রসিজর সেমতি কিছু কাঠিকর পাঠ নুহে আর সবুঠু ইম্পর্টেন্ট জিনিস এতে কোনসি ওকিলঙ্কর সহায়তা দরকার নাই
1: আজ্ঞা এই ফর্ম যে নৌছন্তি বা ফিল আপ করে দৌছন্তি এতিপাই কিছু অর্থ দেবাকু পড়ে কি
0: বহুত সামান্য অর্থ দেবাকু পড়ে বেলে বেলে 50 টাকা 100 টাকা কি 100 রু 200 টাকা বিতা এটা ডিফারেন্স বিভিন্ন রাজ্যে বিভিন্ন অল্প বহুত ডিফারেন্স পয়সা কিছু দেবাকু পড়ে 100 200 300 ভিতরে পয়সা খরচ
1: কত দিন ভিতরে এই পরিচয় পত্রটি প্রস্তুত হই যায়
0: 30 দিন ভিতরে মাসে
1: পরিচয় পত্রটি মিলে যাব ধরন্তু জনে ভুনি গাঁরে রহুছন্তি সেটি কোঠি পাখরে সেমানে পঞ্জিকরণ করে পারিবে কি
0: হ্যাঁ সাব ডিভিজনাল ম্যাজিস্ট্রেট যেটি আছে সেটি আসি করে পারিবে
1: এমিতি দেখা যাচ্ছে যে অনেকে বিদেশের বিবাহ করছেন বিদেশের পুও হোক বা ঝিওকু বিবাহ করছেন কিন্তু পরবর্তী কালে যদি সে পুওটি ঝিওকু গ্রহণ না করে বা ঝিও পুওকু গ্রহণ না করে তাহলে সেই ক্ষেত্রে এই বিবাহ পঞ্জিকরণ করাইবা দ্বারা কোন সুবিধা হব
0: সুবিধা হব এইতরে কোন হব কি ধর জনে ভারতীয় নারী জনে বিদেশ পুরুষঙ্কু বাহা হোচন্তি তাহলে পঞ্জিকরণটা নিহাতি আবশ্যক বলি মু কইবি ইন্ডিয়ারে পঞ্জিকরণ করলে তাঙ্কু গটে নো অবজেকশন সার্টিফিকেট আনিয়াকু পড়িব এমবাসি রু পঞ্জিকরণ হেই পারিব তো গটে লিগাল রিকগনিশন মিলিলা তো চাইলে বি সে এইটি কেস করিকি তাঙ্ক স্বামীঙ্কু ঠু ভরণপোষণ হোক কি স্বামীঙ্কু ঠু কোনসি যে কোনসি লিগাল রাইট সে তাঙ্কর অধিকার তাঙ্কু সে সাব্যস্ত করি পারিবে কিন্তু ধর কোনসি প্রুফ নাহি যে মানে সেঠি বাহা হোচন সেঠি তো আমর বৈদিক রীতিরে বাহা হইতিবে ন হইতিবে তার কিছু প্রুফ নথিব
1: কিছু প্রমাণ নথিব
0: প্রমাণ নথিব তেণু প্রথম জিনিস তো হচ্ছে ইন্ডিয়ারে আসিকি এটা পঞ্জিকরণ করিদেওয়াটা নিহাতি আবশ্যক
1: আপন তো কহিলে যে বিবাহ পঞ্জিকরণ কোন এবং কাহিকি করিবা জরুরি কিন্তু যে মানে এই পঞ্জিকরণ করেই নাহাতি সেমানে কেমিতি করিবে
0: পঞ্জিকরণ পাইঁ দুইজন যাকঙ্কর সম্মতি দরকার স্বামী স্ত্রী দুইজন যাক বুঝিবা দরকার তার মহত্ব তেণু যে করিনাহান্তি কিছু মুঁ যেমিতি কহিলি তার টাইম লিমিট কিছু নাই যেবে বি ভাবিবে করিবা পাইঁ আসিকি আপ্লাই করিবে বহুত সরল প্রসিজর তার সেমিতি কিছু কষ্ট দরকার নেই আর যাহা কহিলি সবুঠু সুবিধা হচ্ছে কোনসি ওকিলঙ্কর বি সহায়তা দরকার নেই অনলাইন বি করে পারিবে
1: আজ্ঞা
0: তেণু যেটি যে চাইবে যেতে অ্যাওয়ারনেস বড়িব মহিলা মানে আসি পঞ্জিকরণ করে দেওয়াটা উচিত
1: এতিপাই তো তাঙ্ক পাখরে যদি বিবাহ কার্ড নথিব তো সেতিপাই আউ কোন সব ডকুমেন্টস দরকার
0: আছে বিবাহ কার্ড নথিলে বি থাকি আনি পারিবে বিবাহ ফটো আনি পারিবে যদি কিছু বিবাহ সময়ের ফটো আছে মু বুঝুছি আপনার পচাউছন্তি যদি 20 বর্ষ তলে কি বাহা হইছে তা পাখে যদি কিছু ডকুমেন্ট নাহি তো ইনভিটেশন নাহি কি কার্ড নাই সাক্ষীরে বি হই পারিব বয়স প্রমাণপত্র কিছু তো গোটে প্রমাণ থিব স্বামী স্ত্রী বলি ফটো তো উঠাইথিবে
1: তবে এই যে বিবাহ পঞ্জিকরণ বা পরিচয় পত্র পরি যে গোটে সুন্দর আইনটি আমার সংবিধানের রয়েছে এর সফল রূপায়ন পাই বা জন সচেতনতা পাই আপনার কোন কহিবে
0: সচেতনা তো সব জিনিসের অছি কিন্তু কেতে দূর এটার আর ইমপ্লিমেন্টেশন বেশি দরকার অ্যাওয়ারনেস মু সবুবেলে কহে অ্যাওয়ারনেস তো অছি কিন্তু অ্যাওয়ারনেস খালি থিলে যে সব সমাধান হয়ে যাবে তা নুহে এটা লাগে ইমপ্লিমেন্টেশন দরকার উকিল হিসাবে মো পাখ জনে যাহ সমস্যা হয়েছে সে আসলে মু তাকে বুঝাই পারিবি কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস আনিবাকু হেলে কিছু পদক্ষেপ নেওয়া দরকার যেটা ভাবুছি বহুত শীঘ্র যেতলে এটা কম্পালসরি রেজিস্ট্রেশনটা হয়েছে যেতলে বাধ্যতামূলকতা হয়েছে অ্যাওয়ারনেস আপে আপে লোক পাখে পৌঁছে যেমতি জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন লোক সমস্ত করলে আজি সমস্ত পাখে খবর পৌঁছলে সমস্তে জানুছেন যে রেজিস্ট্রেশন বয়স নকলে যেমতি জন্ম রেজিস্ট্রেশন নকলে ছুয়ার অ্যাডমিশন হয়ে পারিব না তো গাঁ গড়িরে আজকাল ছ জন্ম যেটি হচ্ছে আসিকি রেজিস্ট্রেশন
1: করছেন
0: সেমতি মৃত্যু রেজিস্ট্রেশন বি পেনশন মিলবনি এমতি বাহাগর রেজিস্ট্রেশন বি আপে আপে লোক পাখে পৌঁছে যাব থরে এটা বাধ্যতামূলক হয়ে গেলে লোক আপে আপে আসি করবে
1: আপন তো জনে আইনজীবী আপন কোন লক্ষ্য করছেন আমার মহিলা মানে আসি করছেন
0: হ্যাঁ করছেন কাইকি না আপন দেখুছেন সমস্তে পাসপোর্ট ভিসা বহুত করছেন যে মানে সব বাহা হচ্ছেন নুয়া নুয়া দম্পতি মানে সে বাহার কু যাচ্ছেন বুলিবা পাই তা পাসপোর্ট ভিসা পাই আপনকর ম্যারেজ সার্টিফিকেট দরকার হচ্ছে সেইত লাগি করছেন আগ্রহ থিলা আমি গোটে আফিডেভিট করুথুলু আমি হাজবেন্ড ওয়াইফ বলি স্বামী স্ত্রী বলি গোটে আফিডেভিট করিকি নোটারি আফিডেভিট হোক কি দুটি ম্যাজিস্ট্রেট আফিডেভিট দিয়া হতা যে আমি স্বামী স্ত্রী বলি তা অনুসারে পাসপোর্ট দিয়া হোথিলা ম্যারেজ সার্টিফিকেট
1: কিন্তু পঞ্জিকরণ করে নেলে সবুআড়ু
0: সুবিধা
1: সেমানে যদি তো ডেরি ন করি যদি বিবাহ পঞ্জিকরণ করে নেবে তাহলে তাঙ্ক পাই খুব মঙ্গল হব আপনার তো জনে আইনজীবী অবসর সময় আপনার কেবে মিলেনি
0: কেবে কেবে মিলে
1: কোন করতে
0: গীত শুনে বহুত ভাল পায় বই পড়া ভাল পায় সাংগসাথী মানে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: নিজামক রচনার কণ্ঠশিল্পী কনক বলবন্ত রায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এইথর নিজ রচনার গীতটিকে গাইছন্তি অক্ষয় কুমার মহান্তি।

0: আহে কলাহাতি জীবন মুকতিল বি তোম নাম ধরি, তোম নাম ধরি হয়ে যাই জীব ভবসাগর রূপারী। বন্ধু শুণবা কালিয়া ভাবরে নিজক হজাই দিয়ে কালিয়ার শ্রদ্ধাড় প্রভাস কুমার সাহানী পাখর কালিয়া কিছু অনুভূতি।
1: নমস্কার, মু প্রভাস। বর্ষক বারমাস ভক্ত তাঙ্ক মন্দির যাতে তাঙ্ক দেখিবাকু, হেলে বর্ষরে থরে নিজ ভক্তঙ্ক গহণকু প্রভু নিজে আসন্তি। সিয়ে ভক্তঙ্কু দেখন্তি, ভক্তঙ্ক হাত পাহান্তরে ধরা দিয়ন্তি। অতিকায় শরীরকু এতে কষ্ট সহি যেউ মহাপ্রভু ভক্ত পাই মন্দিররু এতে ছেচা কচা সহি বাহারন্তি, সে ভাব বিনোদিয়া ঠাকুরঙ্ক বিষয়ে মু বা কোন কহিবি, আউ কেতে কহিবি। তাঙ্কর যেমিতি আদিঅন্ত নাহি, ঠিক সেমিতি তাঙ্কু নেই মো ভাবর বি কিছু থল ঠিকণা নাহি। তেবে মোর গোটিয়ে ছোটিয়া অনুভূতি পকাণিবি। মু ঘরটা মার্কেট শেষ আড়কু, ছাত উপরু দেখিলে অধা বজার দিশে। বজার শেষে গোটে একুটিয়া বরগছ তলে জনে মৌসা জোতা আউ ব্যাগ এসব সিলেই করতে, আউ সেই বরগছ তলে হি রুহতি। মোর কেতবে কেমিতি দরকার হলে মু বি তাঙ্করি পাখরে হি কাম করায়। তাঙ্কু দেখিলে মনে হুয়ে যেমিতি তাঙ্কর কেহি নাহান্তি। একুটিয়া বুড়া লোকটি দেখিলে ভারি দুঃখ লাগে। দিনে মনে হবার যাই তাঙ্কু পচারিলি, মৌসা তোম ঘর কোউঠি? উত্তরের মৌসা কহিলে, এই গছ তল হি মো ঘর। মু পচারিলি, মৌসা তোমে কোন একুটিয়া, ঘর লোক কেহি নাহান্তি? সেথিরে মৌসা কহিলে, না রে বাবা, মোর ঘর লোক কেহি নাহান্তি। শুনিকি ভারি দুঃখ লাগিলা। পুনি পচারিলি, মৌসা তোমে কোন এই গছ তলে এমতি রহুছ, খরা বর্ষা শীত মৌসা এঠি কেমিতি চলুছ, তুমিও কোন ডর লাগুনি? সেউঠু মৌসা মতে হাত বড়ি তাঙ্ক পছপটে গছরে লাগিথিবা গোটে ফটো আড়কু দেখাই দেলে। দেখিলি বহুত পুরোনা ফটোটিয়ে, বোধহুয়ে কেউ গোটে ক্যালেন্ডরু কাটিকি রখিলে। ফটোরে কিছু ক্লিয়র দেখা যাওনথিলা, খালি দেখা যাওথিলা দুইটা বড় বড় আখি। দেখিকি বুঝিগলি, কিন্তু পুনি মৌসাঙ্ক আড়কু চাহি কহিলি, হেলে মৌসা, সেউঠু কহি উঠলে, হেলে কোণ, মু সিনা শুই পড়ে, হেলে এই দেখ সেই বড় বড় চকা আখি মতে চাহি রহিথায়, কেবে বন্ধ হুয়েনি, মতে কেবে একুটিয়া হবাকু দিয়েনি, কাহাকু মু কাহি পুনি ডরিবি যে? সেই মো পরিবার, মো সংসার, মো সুখ দুঃখর সাথী, মো পুয়ো, মো সাঙ্গ, তারি মুহ চাহি চাহি মো দিন কটি যায়। তাছাড়া মোর আও কেহি নাহি, সে মোর সবুকিছি। এতিকি শুনিলা বেলকু মো আখিরে লুহ জকেই আসিলা, আগরে সেই বড় বড় চকা আখি নাচি উঠিলা। ভাবিলি হ্যাঁ তো সত কথা নুহে কি, এই অভাবী মানুষ জীবনরে পরম শান্তি কহিলে তো সেই জনে জগা কোটি ওড়িয়াঙ্ক মৌড়মণি, সেই ভাবর ঠাকুর, সেই থিলে পুনি ডর কাহাক। জয় জগন্নাথ।
2: সে আসিব বলি দেউল বাহারকু ইন্দ্রদেব বি অটকাই পারিলে নাহি নিজকু, লগাণ ভাবরে বর্ষে চলিলে। বন্ধু যাহাকু থরুটে এই আখিরে দেখিবাকু এতে ব্যাকুলতা, থরে ভাবিলে দেখি সেই শ্রীঅঙ্গকু ছুইবা পাই ইন্দ্রদেব হাত ছড়া করিবে বা কেমিতি?
0: তা শ্রীঅঙ্গকু ছুইথিবা ছড়া দয়না অমূল্য, তা ছড়া ফুল অমূল্য, তা পিন্ধা বসন অমূল্য, শ্রীক্ষেত্রর প্রতিটি ধূলিকণা অমূল্য।

0: এবং লা গুয়াইরা, মিরান্ডা এবং আরাগুয়া কেন্দ্রীয় অঞ্চলগুড়িকে 107টি অস্থায়ী রিলিফ শিবিরে 21,235 জন আশ্রয় নিয়েছেন্তি বলি সে কহিছন্তি। গত মাসরে লগাতার ভাবে হইতিবা 7.2 এবং 7.5 তীব্রতার ভূকম্প পরে ইতিমধ্যে 1,331টি পরবর্তী মৃদু ভূকম্প অনুভূত হইসারিলাণি বলি সেঠাকার কর্তৃপক্ষ সূচনা দেইছন্তি। ভূকম্প প্রভাবিতঙ্কু মানবীয় সহায়তা যোগাই দেইথিবা 28টি দেশকু ভেনজুয়েলার কার্যকারী রাষ্ট্রপতি ডেলসি রোড্রিগ্রেজ ধন্যবাদ অর্পণ করিছন্তি। ফিফা বিশ্বকপ ফুটবলরে তৃতীয় স্থান লাগি আজ মিয়ামি স্টাডিয়ামে ফ্রান্স এবং ইংল্যান্ড মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হব। ভারতীয় সময় রাতে 2:30 ম্যাচ আরম্ভ হব। স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে পরাস্ত করিতে বেলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে পরাস্ত করিতিলা। আসন্তাকালি ভারতীয় সময় রাতে 12:30 নিউইয়র্কের নিউজার্সি স্টাডিয়ামে আর্জেন্টিনা এবং স্পেন মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হব। গ্লাসগোর রাজ্যগোষ্ঠী ক্রীড়া উদ্ঘাটনী সমারোহে ভারতীয় দলর পতাকা এবং ব্যাটনধারী নাম ঘোষণা করা। ভারতীয় অলিম্পিক সংঘ আজ ঘোষণা করেছে। অলিম্পিক পদক বিজেতা মীরাবাই চানু জাতীয় পতাকা এবং লভলিনা বোরগোহেঁ ব্যাটন ধরিবে। উদ্ঘাটনী সমারোহ আসন্তা 23 তারিখে ওভো হাইড্রো আরেনাঠারে অনুষ্ঠিত হব। এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় অলিম্পিক সংঘর সভাপতি পিটি উষা কহিছন্তি, ভারতীয় ক্রীড়ার এই দুই ক্রীড়াবিদ উল্লেখনীয় অবদানক স্বীকৃতি প্রদান স্বরূপ এই দায়িত্ব অর্পণ করা। মালডোভা, উত্তর মাসিডোনিয়া এবং রোমানিয়াকে আসন্তাকালি গস্তরে যাবে রাষ্ট্রপতি। ভুবনেশ্বর এইমসর ষষ্ঠ সমাবর্তন উৎসব অনুষ্ঠিত। প্রতিষ্ঠানর উৎকর্ষতা দেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এক অধ্যায় যোড়িছে কহিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত। আর্টিকেল 370 শ্রেষ্ঠ ফিচর ফিল্ম ভাবে মনোনীত। এবং ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় স্থান লাগে আজ পরস্পরকে ভেটিবে ফ্রান্স এবং ইংল্যান্ড। সংবাদ শেষ হলো।
1: কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নেই আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষর প্রস্তুত করুছু জিল্লা হালচাল। আজ জিল্লা হালচালে শুণন্তু সুন্দরগড় জিল্লা সম্পর্কে তথ্য দেইছন্তি আমার সংবাদদাতা বসন্ত কুমার জেনা। উপস্থাপনারে মো নীনা সাহু। সুন্দরগড় জিল্লাকু শিশু শ্রমিক মুক্ত করিবার লক্ষ্যে চালিথিবা 15 দিনিয়া স্বতন্ত্র শিশু শ্রমিক নিরাকরণ অভিযানর অংশস্বরূপ রাউরকেলা মহানগর নিগম সভাগৃহরে এক শিশু শ্রমিক নিরাকরণ সচেতনতা সভা অনুষ্ঠিত হইথিলা। কার্যক্রমে আরএমসির যুগ্ম আয়ুক্ত শ্রীমতী পল্লবী নায়ক মুখ্য অতিথি ভাবে যোগদেই কহিথিলে যে শিশুমানঙ্ক স্থান বিদ্যালয়ে কোনসি কারখানা দোকান কিংবা বিপদপূর্ণ কার্যস্থলরে নুহে। সভারে জিল্লাকু কিপরি সম্পূর্ণ শিশু শ্রমিক মুক্ত করাযাইপারিব সে নেই উপস্থিত সদস্যমানঙ্ক মধ্যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হইথিলা। এ সম্বন্ধে জিল্লা শিশু সুরক্ষা বিভাগ মুখ্য শ্রীবন্ত জেনা কহন্তি,
3: চাইল্ড প্রোটেকশন মেকানিজম হিসাবে প্রায় আমার প্রতি ব্লক এবং পঞ্চায়েত চাইল্ড প্রোটেকশন কমিটি আছে। এই কমিটি মানুষ বিভিন্ন সময় তালিম দিয়া হচ্ছে। তা ছড়া আমি বিভিন্ন প্রকার আওয়ারনেস কাম করছু, সচেতনতা কাম করছু, বিশেষ করে চাইল্ড লেবর উপরে পিলামানঙ্কু কেমতে স্কুলকু অনাযিব সেদিকরে মধ্যে কাম করছু। জিলা স্তরীয় যে সচেতনতা কার্যক্রম হচ্ছে, যেমন যাত্রা হলা, তোষাড়ি মেলা হলা, সেটি মধ্যে আমার চাইল্ড লাইন তরফর ডিসিপি ইউনিট তরফর স্টল লাগুছি এবং লিফলেট সব দিয়া হচ্ছে। আর বড় বড় জায়গার মধ্যে বিশেষ করে সুন্দরগড়ে শিশু শ্রমিক উচ্ছেদ করা। সুন্দরগড় যেহেতু ট্রাইবাল ডোমিনেটেড এরিয়া, আউ এটি বিশেষ করে রাউরকেলা কোড়িয়া সাইডে ফ্লোটিং পপুলেশন রয়েছে, তেমন বাহার আসছেন বহুত। এবং যেহেতু রেলওয়ে লাইন রয়েছে, বহু সময় পিলামানে আসছেন, ভিক্ষাবৃত্তি করছেন, চাইল্ড লেবর হিসাবে কাম করছেন এবং তাঁকু চাইল্ড লাইন তরফ এবং লেবর ডিপার্টমেন্ট তরফ মিলিত আনুকূল্যে মধ্যে আমার প্রোগ্রাম করা হচ্ছে। পিলামানকু মধ্যে রেড করা হচ্ছে, পিলামানকু রেস্ক করা হচ্ছে। রেস্ক করা হয়েকি তাঙ্কর হোম ডিস্ট্রিক্ট হলা, হোম স্টেট হলা, তাঙ্কু ইন্টিমেট করা হচ্ছে এবং সেই অনুসারে পিলামানকু তাঙ্ক পরিবারকু হস্তান্তর করা হলো।
2: বিশ্ব সাইকেল দিবস পালন পরিপ্রেক্ষীরে খেলো ইন্ডিয়া অন্তর্গত সিটি স্তরীয় মহিলা অস্মিতা সাইক্লিং লিগ অনুষ্ঠিত হয়ে যাইছি। এতে বিভিন্ন সংগঠনর মহিলা সদস্য সহ স্কুল ও কলেজর যুবতীমানে অংশগ্রহণ করেছিলে। ভারত সরকারঙ্ক যুব ও স্পোর্টস মন্ত্রণালয় স্পোর্টস অথরি ଅଥରିଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষীরে আজির বনানীরে রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হল বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্কে আলোচনা করিবা পাই আম সহিত অছন্তি বনখণ্ড অধিকারী সুদর্শন বেহেরা। তাঙ্ক সহিত আলোচনার অংশগ্রহণ করুছন্তি দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহেরা, আপনাকে স্বাগত করুছু বনানী কার্যক্রমকে। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই যে বৃক্ষরোপণ আমি কহুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করিবা দরকার। কেতে মহৎপূর্ণ ও কেতে মহৎ কাম এটা?
2: সাধারণত দেখন্তু, বৃক্ষরোপণ গোটে মহৎ কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্টে এবং জঙ্গল বিভাগ তরফরু বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়ে যাইছি। সাধারণত আমার যে প্লানশন স্কিম সব রয়েছে, আপনার দেখুন লন্ডা পাহাড়ের বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক প্লানশন কিংবা সহরাঞ্চল বনীকরণ, তা সহ পথপ্রাস বনীকরণ, তাহত ক্ষতিপূরক বনীকরণ যেটা কুহ কম্পেনসেটরি আপ্রিসিয়েশন রয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় নিশ্চিত গ্রামীণ রোজগার যোজনার এমজিএনআরআই স্কিমে প্লানশন করা হচ্ছে। তা সহ জাতীয় বনীকরণ যোজনা যেটা রয়েছে, আমার ন্যাশনাল আফরেস্টন প্রোগ্রাম, সেথে আমার প্লানশন সব নিয়ে যাই। আমার সাধারণত জুলাই 1 রু জুলাই 30 কিংবা অগস্ট 15 পর্যন্ত সাধারণত প্লানশন করা হয়ে থাকে। এমনি দেখা যায় যে যেটি বর্ষা আগ আসছে সে সময় জুন 15 পরে পরে কি জুন 25-30 প্লানশন কাম আরম্ভ করা হয়ে থাকে।
1: তবে কথা হচ্ছে, যেমতি গোটি পিলা জন্ম নেওয়া পরে তার যেমতি যত্ন নেই থাও, সেইপরি গোটি ছোট শিশু অবস্থায় গোটি চারা যেত থাকে তাকে মধ্যে সেইভাবে যত্ন নেওয়ার নিহতি আবশ্যক রয়েছে। তেমন সেই যে গছ আমি লগাইছে সময় অনুসারে তার যত্ন নেওয়া কথা, তাহলে গুরুত্বপূর্ণ না কোন কোচন্তে?
2: আপনি সাধারণত দেখুন, আমার গছ লগাইয়া পূর্ব নর্সারি কাজ আমার নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আরম্ভ হয়ে, সে যে চারাটি জুন 15 কি জুন 20 ভিতরে হয়ে যায় গছ লগাই, দেড় ফুট 2 ফুট, দেড় ফুট উপরে হারারি সাধারণত চারা গুড়ি আমি লাগি থাকে। গছ লগাই সময় আমার যে প্লানশন আক্টিভিটি রয়েছে, স্পিড টু যে গাত খোলা যায় গোটে ফুট লম্বা, গোটে ফুট চৌড়া, গোটে ফুট ওষার মধ্যে গোটে ফুট হওয়া দরকার, এবং বিভিন্ন স্কিমের বিভিন্ন প্রকার সব প্ল্যান্টিং মডেল রয়েছে। যে লন্ডা পাহাড়ের বৃক্ষরোপণে সেটি আমার পিস সাইজ মধ্যে আমার দেড় ফুট আকার নিয়ে থাকে। সেই জায়গায় আপনার ফরেন বাহার মাটি দিয়া যায় সেটি, এবং সার দিয়া যায়, খত দিয়া যায়। মার্চ মাস পূর্ব সাধারণত আপনার পিট গুড়া সরিবা দরকার, এবং মার্চ মাসে সরিলে সে পিট গুড়াক আপনার এপ্রিল মে জুন মাসে ওয়েদরিং হওয়া দরকার, যেমন খরা খাইব। ঠিক বর্ষা হোক, আমার যে জুলাই মাসে গছ লাগিথাই, সাধারণত জুলাই মাসে গছ লগাইয়া পূর্ব মধ্যে খত দিয়া যায়, সার দিয়া যায়, কীটনাশক ঔষধ মধ্যে দিয়া যাই। তারপরে গছটা লগাই সারা পরে গোটে মাস কি দুই মাস পরে পরে সাধারণত চারিপটে বহুত অনাবনা গছ সব হয়ে থাকে, তাকে মধ্যে অগস্ট মাসে সেটা সব সফা সুতরা করিয়া পড়ব। সফা সুতরা করে সারা পরে সয়েল আর্থিং ম্যানুরিং গোটে রয়েছে, গছর চারিপটু আপনার মাটিটে কাটি দিয়ে সেটি ইউরিয়া দিয়ন্তু কি এনপিকে দিয়ন্তু ডিএপি দিয়ন্তু, তা সহ ক্লোরোপাইরিফস দিয়া যায়, এবং ফোরেট মধ্যে কীটনাশক দিয়া যায়। তারপরে আপনার অক্টোবর নভেম্বর মাস বেলা সেকেন্ড উইডিং গোটে করা যায়, যদি অনাবনা গছ দিয়ে আপনি ন কাড়া, তাহলে গছকে সেটা আবুড়ি বসে এবং গছটা ভালোভাবে বড়িপারিব না। সয়েল মশার কনজম্পশন আক্টিভিটি মধ্যে করা যায় আপনার অক্টোবর। জল সংরক্ষণ করার মধ্যে আমার বিভিন্ন জায়গার সব স্ট্যাগার্ড ট্রেন্স রয়েছে, যার সাইজ হচ্ছে 2 মিটার, আধা মিটার এন্ড আধা মিটার সাইজ স্ট্যাগার ট্রেন্স করা হচ্ছে।
1: এগুলো খোলা হইতো,
2: মাটি খোলা হইতো, তার তো চেক ড্যাম মধ্যে ছোট জায়গার যেটি আপনার পানি খসি আসছে মাটি খাই যাচ্ছে, সে জায়গায় চেক ড্যামটে পথর বন্ধ করে দিয়ে মধ্যে সেটি আমি মূর্তিকা সংরক্ষণ করে পারিবা, এবং জল মধ্যে সংরক্ষণ করে পারিবা। তারপরে পরক্লোশন ছোট ছোট পিট মধ্যে বিভিন্ন

0: এই নিয়ে চিঠি।
1: কিয়ে দেইছি?
0: নটা
1: জিনিস তো পঠাইলানি, চিঠি কাহিকি দেইছি?
0: চিঠি সব পড়া বুঝিপারিব।
1: মোর ভোগ হাত তুমি পড়িল?
0: হ পড়ুছি, শুণ অপা, আমার এটা বাত্যাঞ্চল, এ বর্ষ পুনি এযায় বর্ষা দেখা নাই, মুন্ড ফটা খরা।
1: পদে কথারে তো লেখি দেইথান্তু, সুবিধা হেলা নাই, জিনিস পঠেই পারলি নাই, এ খবর কাগজ লেখা গুড়াক লেখিছি কাহিকি?
0: ওহো, আগ চিঠিটা শুনি সার, করে তুমি তোমার টিপ্পণী কাটিব। শুণ,
1: হা বড়,
0: এথর পুনি সাবিত্রী, পরে পরে রজ বি পড়ুছি, অমাবাস্যা, সংক্রান্তি, সবু একাবেলেকে।
1: খবর কাগজ পুনি পাঞ্জি কথা লেখিলে নাই হো, মু আউ কিছি কউনি চিঠি পড়া।
0: হ্যাঁ শুণ, এক কথা লেখুছি বলি ডরি যাউছু কি? তোর এথর সাবিত্রী, সবু সাবিত্রী কু টপি যিব, যাহা যাহা কহি আসতিলি তাঠু অধিকা জিনিস পঠাইলি।
1: জিনিস আসিছি কাহি? মু জানে পরা, সি মো ভাই, ঠকা ঠকি কাম তাঠি নাই, কাহি জিনিস কাহি? মো আলু কাহি? আরে হে রিক্সা বালা,
0: ও সীতা দেই, সীতা দেই, আগ চিঠিটা শুণ। আম্বলা সুন্দরী বারটা, কঞ্চা সুয়াদি দশ গণ্ডা, কদলিয়া দশটা, চম্পা কদলী চারি ফেণা, নড়িয়া দশটা, গছ পাচিলা খজা পণস গোটায়।
1: হে হে হে, পাচিলা আম্ব পণস সব বস্তারে ফাটি খিনি খারাপ হয়ে যাবি।
0: ও আগ তুমি চিঠিটা শুণ, ইয়া বাদ খজুরি কোলি, জামু কোলি, তালসজ আদি সবু জিনিস বস্তারে ভরি আজি ভোর বসরে পঠাইলি। তবে তাঙ্কর তো নিয়ম, হানি লাভ দৈব দুর্ঘটনা পাই কোম্পানি দায়ী নুহে, আউ অধিকা কি লেখিবি? ইতি নট।
1: জিনিস বসরে আসিলে?
0: হ্যাঁ
1: জিনিস তবে কাহি?
0: শুণ, বস কন্ডক্টর যে লোক হাতরে বস্তা পঠাইতলা, সে লোক ভুল রে আমো ঘর ভাবি তাঙ্ক ঘরে দেই দেই গলা।
1: সাবিত্রী তাহলে যা কউতিলা তাঙ্ক ঘরু জিনিস সব আসি গলানি?
0: সেইটা তাঙ্ক ঘর নুহে শ্রীমতী, তম ঘরু আসি ভুল রে তাঙ্ক ঘরকু চালি যাইছি। নটর এ চিঠিটা কন্ডক্টরক পাখরে রই যাইতলা, সে বর্তমান নিজে আসি চিঠি দেই গলে, আউ যো লোক জিনিস আনিতলা সে ঘর বি চিহ্নট করি গলা। জগমোহন বাবু ঘরে নাহান্তি, নচেত মু যাই
1: কোন হে বাবে?
0: কিছু নাই, তম ঘর জিনিসরে সাবিত্রী দেই সাবিত্রী পূজা করি সারি সেই ভোগর চণ্ড তমুক দেবে।
1: সীতাপা, সীতাপা
2: হেই আসলেন।
1: সীতাপা ভোগ রখ, কোন হেলা কিছু কহুন যে, ভাবুছ এতে এতে ভোগ মু কাহিকি আনিছি? এ জিনিস সব তম গাঁরু আসিলে?
3: হ্যাঁ।
1: এ লাট সুন্দরী আম্ব?
3: হ্যাঁ পরা।
1: আউ এ কঞ্চা সুয়াদি?
3: আম মজিতটা আম্ব।
1: এ কদলিয়া আম্ব?
3: হ্যাঁ।
1: আউ এ খজা পণস?
3: আম জেজে গছ লগাইছিলে।
1: হেই টি
3: মালো,
0: আরে আরে আরে, কোন হলা কোন হলা,
1: মুন্ড কই যাউচি, মুন্ড কই যাউচি, মো দিয়া
0: থরুচি। এলা তুমি টিকে নাও থর ধর, ও টিকে থর ধইল, ইয়ে সাবিত্রী দেবী এ ভোগ থাও, আপন যাতু মু থালি পছরে পঠাই দেব। হ্যাঁ যাও। হয়ে
1: তা সাহসকু দেখ, মু যাহা পচারুচি সবুথিরে হ হ মারি যাউচি।
0: আহে নট তো চিঠি লেখিছি, বস রে জিনিস গলা, হেলে হানি লাভ পাই কোম্পানি দায়ী নুয়ে, তাঁকর দোষ কোণ?
1: এমিতি বি

0: অতি চমৎকার।
1: হেইটি বাই আসিলেনি,
2: ভাগ্য
3: ভাগ্য মহাভাগ্য।
4: মল্লি, অতিথি মানুষ কহিদে আজির নৃত্য গীতর আসর স্থগিত করা যাইছি, সেমানে কালি আসিবে।
3: কাহিকি চারুলতে, এভাবে দারুণ নিষ্পত্তির কারণ কোন চারুলতে?
2: ইয়া অন্যায়, ঘোর অন্যায় চারুলতে।
1: বাই তো কহিদে ভিতরকু চালি গলেনি, আউ পচারুচন্তি কাহাকু?
3: হেলে এতে রাতির আমি যিবু কুয়াড়ে যে?
1: সমুদ্র কূলকু চালি যাআন্তু, শীতল পবন বহু থিব, রাতিটা সেইঠি কটেই দেবে।
2: তাহলে চালো বন্ধু।
3: চালু না।
5: চারুলতে
4: কুহন্তু প্রিয়তম,
5: ই তুমি কোন কল?
4: কোন কলি?
5: অতিথি মানুষ নিরাশ করে ফেরি দেল যে,
4: কালিকি আসিবা পাই কণ্ট দেলি পরা।
5: কেতে আশা নেই রাতিক পাই আসিলে, সথেরে আনিথিলে মনলাখে উপহার, বিপুল ধন, আয় অলঙ্কার, সে সবুকু তুচ্ছ করে দেল।
4: মোর অতি প্রিয় ভক্ত কবি বলরাম দাসঙ্ক তুলনারে সে সমস্ত মূল্যবান উপহার অতি তুচ্ছ, অতি নগণ্য। কহিলে এতে দিন পরে এ অভাগিনী চারু কথা আপনকর কেমিতি মনে পড়িলে?
5: তুমি তো জানিছ চারু, প্রভু চকাটোলাঙ্কর এ অধম সেবক তা নিজ আয়ত্তরে নথায়, তা ডোরি যেও আড়কু টানি নিয়ে মু সেই আড়কু উটারি হি চালি যায়।
4: বুঝিলি, রাতি পাহিলে নীলাদ্রি বিহারীঙ্কর পবিত্র ঘোষযাত্রা, তো তারি রথ দৌড়ি টানিবাকু শ্রীক্ষেত্রকু আগমন। ঠিক কহিলি না?
5: কালিয়ার ডোরি ঠারু আউ এক শক্ত ডোরি মতে এঠিকে আকর্ষিত করিথায় চারু।
4: সে পুনি কেউ ডোরি প্রিয়?
5: মো হৃদয়ের রাণী প্রিয়তমা চারুমুখীঙ্কর প্রেম ডোরি।
4: তেবে তো চারুলতার জীবন ধন্য হয়ে গলা, এ দাসী প্রতি এতিকি সুদয়া রক্ষিথিবে প্রিয়তম। বসন্ত, এই কুসুম সজ্জিত পলঙ্ক উপরে বসন্ত, আপন আপনকর চিত্ত বিনোদন পাই গীতটিয়ে গাউছি, শুনন্তু।

0: যা যা,
1: তাকু এমিতি ধক্কা দিয়ে দেলি যে রথরু গড়ি গড়ি যাই তলে পড়িলা, গোড় হাত ছিঁড়ি যাই লহু লুয়াণ হয়ে যাইছি। হেই দেখুন জেজে, দেখুন সেটি কেমন সে উঠিকি বসিলাণি।
2: আরে সে তো সেটি বসি কান্দুচি।
1: হ্যাঁ পরা জেজে, দি হাত মথারে লগে রথ উপরে দিহকু চাই কোন গুড়ায় গুণু গুণু গুণু গুণু হউছি।
3: প্রভু প্রভু সরল রক্ষণ মহাবাহু, তো বলরে কোন এইয়া দিলা, তো পুরা ভক্ত বচল হরি, তো লল্দি ঘোষরে থাও থাও মতে পর হস্তরে দণ্ড দিলু, তো সুদর্শন চক্রে যদি মো মুণ্ড গণ্ডিকু হাণি দি গড় করিদেই থাকতু, মুটি বি দুঃখ করি নথাতে, তো মোর প্রাণ বন্ধু বলি তো ছাবকু দৌড়ি আসিলি যে তো মতে এই পুরস্কার দেলু।

ইনভেস্টার্স রোড শো। শ্রীহরিকোটার ঘরোই ভাবে বিকশিত দেশের প্রথম মহাকাশ প্রক্ষেপণ যান বিক্রম একর সফল পরীক্ষণ, এই সফলতা যুববর্গক প্রোৎসাহন যোগাইব কহিলে প্রধানমন্ত্রী। স্নাতক নাম লিখিবা পাই আসন্তা সোমবার প্রকাশ পাইব দ্বিতীয় পর্যায় মেধা তালিকা। মালডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া আসন্তাকালি 25 তারিখ যায় গস্তরে যাবে রাষ্ট্রপতি। ভুবনেশ্বর এইমসর ষষ্ঠ সমাবর্তন উৎসব অনুষ্ঠিত, প্রতিষ্ঠান উৎকর্ষতা দেশের স্বাস্থ্যসেবা যাত্রা পথে যোড়িছে নূতন অধ্যায়। মুখ্য অতিথি ভাবে যোগদেই কহিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া পটেল। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, আর্টিকেল 370 শ্রেষ্ঠ ফিচর ফিল্ম ভাবে মনোনীত, লহরি শ্রেষ্ঠ ওড়িয়া চলচ্চিত্র ভাবে পুরস্কৃত। এবং ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় স্থান লাগি আজ পরস্পরক ভেটবে ফ্রান্স ও ইংল্যান্ড। খেল আরম্ভ হব ভারতীয় সময় রাতে 2:30। মুখ্য সংবাদ আজ পাই এতিকে, নমস্কার।

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রম কেমিতে লাগিলা চিঠি লেখি নিশ্চয় জনাইবে। আমার ঠিকনা হেউছি প্রভাত পরিক্রমা কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক, পিন 7531001।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রতিভা প্রধান এথর গাইছেন্তি অভয় সুতারঙ্কর অন্য এক রচনা। কলাকানু যশোদাধন, ব্রজবাড়ি তুহি নন্দ নন্দন, কদম্ব মূলিয়া ময়ূর চুড়িয়া, গোপীঙ্ক বল্লভ বংশীবদন।

তৃতীয় লিঙ্গ দিব্যাঙ্গ মানে সেমানে সমাজের অবহেলিত হলে বিভিন্ন লোক বিভিন্ন প্রকার সুবিধা অসুবিধার বঞ্চিত হলে তা ভিতরে ন্যায় বিচার দরকার যেমতি কিছু কাদ্বারা পক্ষপাতিতা ন হব যদি পক্ষপাতিতা হেলা তাহলে সমাজের বিশৃঙ্খলা হব তেমনি এসব বিশৃঙ্খলাকে এড়াইয়া পাই গোটে আইনগত ব্যবস্থা বিশ্বরে রয়েছে সবু রাষ্ট্রের নিজ নিজের আইনগত ব্যবস্থা রয়েছে ন্যায়িক ব্যবস্থা রয়েছে যাফলের কি সমাজটা শৃঙ্খলিত হব তবে ন্যায় কেবল গোটে আইনগত শব্দ নহে এহা মানবিকতার পরিচয় সমস্ত সমান ন্যায়িক ব্যবস্থা হি গোটে সুন্দর সুরক্ষিত এবং সমৃদ্ধ সমাজের মূলদুয়া।

শ্রোতাবন্ধু, আজ ন্যায়িক ব্যবস্থা সম্পর্কে কহিবার তাৎপর্য হচ্ছে, আজ হচ্ছে জুলাই 17 তারিখ, এক বিশেষ দিন যা আন্তর্জাতীয় ন্যায় দিবস ভাবে পালন করা যাচ্ছে। এই দিবস আমাকে মনে পকাই দিয়ে যে ন্যায় কেবল আদালতর চারিকান্ত ভিতরে সীমিত নুহে, বরং এহা এক সভ্য সমানতামূলক এবং গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। ধনী কিংবা গরিব, নারী কিংবা পুরুষ, সহর কিংবা গ্রাম, শিক্ষিত কিংবা অশিক্ষিত, প্রত্যেক নাগরিকঙ্ক পাইঁ সমান ভাবে ন্যায় উপলব্ধ হওয়া হচ্ছে প্রকৃত গণতন্ত্রর পরিচয়। তেণু আজির দিনটি আমার সমস্তঙ্কু ন্যায়, সমানতা এবং মানবিকতার বার্তা দিয়ে।

শ্রোতা বন্ধু, আজ আমি যে আন্তর্জাতীয় ন্যায় দিবস পালন করছি, এ দিবসের প্রমুখ লক্ষ্য হচ্ছে বিশ্বরে আইনর শাসনকে সুদৃঢ় করা, মানবাধিকার সুরক্ষা করা এবং কোণী গুরুতর অপরাধী যেপর দণ্ডর মুক্তি নপাতে সেপা বিশ্ব সমুদায় সচেতন করা, এসহ পীড়িত ব্যক্তি ন্যায় মিল, আইন প্রত্যেক লোকঙ্কর বিশ্বাস আস্থা বৃদ্ধি করা এবং শান্তি, ন্যায় এবং মানবীয় মূল্যবোধক সুদৃঢ় করা মধ্য এ দিবসর মূল উদ্দেশ্য।

0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি হসিলা
1: অডনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
2: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
3: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনাকে জনাউছি অসুমারি শুভেচ্ছা এই শুভ অবসরে সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহিত মিলিটারি প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজারে বিভিন্ন ক্রয় উপরে স্বতন্ত্র রিহাতি আসন্তু আপনার অপেক্ষার সুভদ্রা শক্তি বাজার এসআইআরডি ক্যাম্পাস ইউনিট 8 ভুবনেশ্বর
4: শ্রোতা বন্ধু আজ যে আন্তর্জাতীয় ন্যায় দিবস পালন করা যাচ্ছে তার এক প্রমুখ লক্ষ্য হচ্ছে সমস্ত সমান ন্যায়িক ব্যবস্থা ইয়ার অর্থ হচ্ছে সমস্ত নাগরিক আইন সম্মুখে সমান মান্যতা মিলবা কার সামাজিক স্থিতি আর্থিক অবস্থা জাতি ধর্ম লিঙ্গ কিংবা ভাষা আধারে কৌশি প্রকার ভেদভাব হওয়া উচিত নুহে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14 সমস্ত আইন সম্মুখে সমানতার অধিকার প্রদান করেছে এই সাংবিধানিক ব্যবস্থা আম গণতন্ত্রের শক্তি এবং ন্যায় ব্যবস্থার মূল আধার

শ্রোতা বন্ধু, আজি মধ্য অনেক লোক ন্যায় পাইবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন ধরে মামলা পড়ে রয়েছে কোর্টরে, তারপরে আর্থিক অসুবিধা মধ্য রয়েছে, তারপরে লোকমানক ভিতরে যে আইন সম্পর্কিত অজ্ঞতা মধ্য রয়েছে, এইসব কারণ যোগ লোকমানে ন্যায় পাইবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক গরিব লোক আপনার জাঁথে বড় বড় উকিল রক্ষার অসমর্থ হুয়া, যেটিকি যেটিকি প্রতিপত্তিশালী লোক মানে সেটি ভাল উকিল রক্ষি সে জিতাপট মারতি। এই পরিস্থিতি দোষ নথাই মধ্যে গোটে গরিব লোক বেড়ে বেড়ে কোর্ট কচেরি ছন্দি যাই এবং শেষে সর্বস্বান্ত হয়ে যাই। এই পরিস্থিতি সমান ন্যায় প্রাপ্তি বাধাপ্রাপ্ত হয়ে তেমন এই সমস্যার সমাধান সমস্ত সহযোগ রহবা দরকার, গোটে মানবিকতা রহবা দরকার।

শ্রোতা বন্ধু, সরকার সব অনেক সময় গরিব এবং অসহায় লোক মাগণা আইনগত সহায়তার ব্যবস্থা করতে বিভিন্ন আইন সেবা কর্তৃপক্ষ ক্ষেত্রে কাম করছেন। লোক আদালত মাধ্যমে অনেক বিচারের শীঘ্র সমাধান হচ্ছে। এহা লোকঙ্কর সময় এবং অর্থ উভয় সঞ্চয়ের সাহায্য করছে। এপরি পদক্ষেপ আমাদের সমান ন্যায় ব্যবস্থাকে অধিক সুদৃঢ় করছে। তবে সমান ন্যায় কেবল আদালতর দায়িত্ব নুহে, এহা সমাজের প্রত্যেক ব্যক্তিঙ্কর মধ্যে দায়িত্ব। আমি আইনকু সম্মান করিবা এবং অন্যের অধিকারকু সুরক্ষা দেওয়া উচিত। কোনসি অন্যায় দেখিলে চুপ নরহি আইনর সহায়তা নেওয়া দরকার। সচেতন নাগরিক হিঁ সুস্থ সমাজ গঠন করিপারন্তি। ন্যায় প্রতি সম্মান সমাজকু আগকু নিয়ে থাকে।

শ্রোতাবন্ধু, আমি কথা হচ্ছে সমস্ত সমান ন্যায়িক ব্যবস্থা উপরে। তবে যে সমাজের ন্যায়ের শাসন থাকে সেখানে শান্তি, সুরক্ষা, উন্নতি এবং সামাজিক সম্প্রীতি স্থাপিত হয়ে থাকে। সামাজিক ন্যায়িক ব্যবস্থা লোক মনের বিশ্বাস সৃষ্টি করে, অপরাধক নিয়ন্ত্রণ করে এবং গণতন্ত্রক অধিক সুদৃঢ় করে থাকে। সেপাই ভারতের সমস্ত সমান ন্যায়ের আধার হচ্ছে আমার সংবিধান। সংবিধানের অনুচ্ছেদ 14 যা কৌতলি।

0: মু কিন্তু সালিস করিনি পার্বতী, মু সালিস করিনি, দুর্নীতি করিনি, নিজ পাই ভুল বাটরে যাই অর্থ সংগ্রহ করিনি, এই সবুর কোন কিছু মূল্য নাই।
1: কে কহিলা মূল্য নাই? তম না নেই তো লোক এবে বি শপথ করতে, তমক পূজা করতে, অতিথি ভাবরে ডাকি ফুলমাল দিয়ে, কিন্তু সত কহিল আম বিপিন যদি চাকরি খণ্ডে পাই কোন ভালো হয়ে না, অন্তত কেতে গুড়াই দুশ্চিন্তার তো মুক্তি মিলন্তা।
0: আরে কেউ দুশ্চিন্তা তমক ছাড়ি থাকা কহ, তম যোগ্য পুও বিনুপরা প্রপত্তি ভাগ মাগুছি।
1: হ্যাঁ ভাগ মাগিলা বলে বিনু এবে মো পুও হয়ে গলা, আউ এমএরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলা বেড়ে সে তম পুও থিলা। বাহ ইয়ে বাপা অন্য বাপা মানক ঠারু স্বতন্ত্র হব কেমতি?
2: জেজেমা জেজেমা দেখিলো জেজেমা, আলবর্ট কুচি আমি কালে পুয়র হয়ে যাইছু।
1: পুয়র কোন কি রে?
3: পুয়র মানে গরিব, আমি এটি আশ্রম স্কুলে পড়ুছু, আমার গাড়ি নাহি, কোঠা ঘর নাহি, আউ
1: আউ কোন
2: এটাকু আসিলো দিন আমার নিউ ড্রেস বি হইনি, সেইত লাগি আলবর্ট কু থিলা।
1: হও তুমি যা, আসন্তা ক্রিসমাস ছুটি রে আমি টাউন কু যিবা, তুমি খুশি রে মার্কেটিং করিব হেলা তো?
3: হ্যাঁ মার্কেটিং করিব যে, তুমি কোন ডাডি মমি কো পরি আমকু কাফে রে খুয়াইব, গার্ডেন নে বুলাইব?
0: নিশ্চয় আমি সমস্ত সাঙ্গ হই গার্ডেন রে বুলিবা, মন ইচ্ছা বুলিবা। আরে হেলা তো যাও, এত যাও। পার্বতী মু ভাবিথিলি মো পিলাঙ্কু যেমিতি পাঠ সাঠ পড়াই মানিষ করিথিলি সেমিতি সহজ ভাবরে এটিটা মানিষ হয়েছিবে, সময় এতে বদলি গলাণি বলে মোর হাত মনে নথিলা সতরে।

0: 뭘 아는데가만 허리 몰라.
1: শুণুলে দাসকাঠিয়া গীত পরিবেশন কলে কালন্দী চরণ ভত্তা এবং নবঘন পারিক আকাশবাণী কটক।

শ্রোতা বন্ধু, আজ আমার কার্যক্রম অধঘণ্টা থাকার অনেক এসএমএস আমি পাই কার্যক্রমে সামিল করে পারি না, সে দুঃখিত। সে নারায়ণ প্রধান, বগুড়া গঞ্জাম বরহমপুর, মঙ্গুলিকুণ্ড প্রভাকর পাত্র, রথ ভাই প্রমোদ পাত্র, মহম্মদপুর বিলাহাট কটক, মিটু পাত্র, দুর্যোধন পাত্র, বায়ুরপন্দ পাত্র এবং সুদাম দেবতা ভাই বিলাহাট কটক, বিজয় কুমার দাস, অস্মিতা দাস, প্রজ্ঞা বন্দনা, মুনা নানা, ঝুনা ভাইনা, নারায়ণ প্রধান, সৌরী মহাসিংপুর, বহুগ্রাম কটক।

শ্রোতা বন্ধু, আজ আমি এইটি শেষ করছু আপনার অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন আপনার গিরিজা।